0: দেখি মেরিয়া মকশিতর ভনু বসে মেরিয়া মা ভাই ভাই না হেরে রি কোথাবারু গাঁটি মাই সেরে রাত দিন মাইলে পুতাই নাই গণেশ দেউতা মন বুঝাউনু কতই ছয় না ছন মন্তন সৌতা ম যোগ মায়া বরাল তপাইহরু আইলে শুনি রনু ভয়েকো ছ রেডিও সফলতা 103 থোপলো 4 সবাইলে শুনি রাখনো হলা
1: রেডিও সফলতা 103 থোপলো 4 মেগাহার্জ
2: শুননে মন লায়ো
3: স্টডি অ্যাব্রোড জুনসুকেই বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে কানাডা নিউজিল্যান্ড হজুর গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লু এডুকেশনাল কনসালটেন্সি পোখরা 4 সিদ্ধার্থ চোক ফোন নম্বর 061-570-736 98-560-2325 98-086-35-480 साथै आयल्स र पीटीएका कक्षाहरू विशेषज्ञ टोली र गुणस्तरीय तालिमका साथ प्रदान गरिन्छ
4: हेलो पोखरा बीवाईडी सर्विस को सुपीरियर र सिन्सियर सर्विस को साथ में अब पोखरा में पनि बीवाईडी सर्विस स्टेशन सुचारू हुँदै छ यो सँगै बीवाईडी 3S फैसिलिटीज सेल्स सर्विस एंड स्पेयर्स को सुविधा अब पोखरा में पनि उपलब्ध हुने छ प्लीज डू विजिट अस एट बुद्ध चौक 10 पोखरा
5: आयो है मासु ताजा मासु दोस्त